ইজা আকাশবাণী ইটানগর আনি অগস্ট লেট মানি চার তারিখ বুধবার ইরুমা কেম বাঞ্চো কা হপাই ফালে মঞ্চুই জামি খামে প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদি এ নানি ভিডিও কনফারেন্সিং মাখাং এ খেলো ইন্ডিয়া ডায়লগ টু সো ওখামে ন্যাশনাল স্পোর্টস ডে 2026 ফাইকে আং হাজা টু সো মেরা জুয়া ভারত মাই ভারত লেকে চি মাখাং এ আটু আজা আংকে তো কলেজ লাইন নৌসম স্টেট হিয়া ইউনিয়ন টেরিটরিস টোকে পাংলু ডিস্ট্রিক্ট টোকে হাকাই হালে ডেস আংকে চারণ সন্দন নৌসম এ রাব বৌতো না সু লে আটু আজাং তুমলে খেলো ইন্ডিয়া ডায়লগ লে হালে ডেস আংকে খাপাক খাসে বু আরাব আবৌ কত না খাত আং মংরং আদান কে বোমা হোমে চিংমান কে হনজে আটা আটা হামা আলে আটাই লে পোনো লে কো কে মখাং এ বিকশিত ভারত হানপাক মা মতো না হাইলে তুমলে ইউনিয়ন পাওয়ার মিনিস্টার মনোহর লাল এ মানি নিউ দিল্লি টু অরুণাচল প্রদেশ ডিপুটি চিফ মিনিস্টার চাউনা মেন মেঘালয় পাওয়ার মিনিস্টার মেটবা লিং ডো বোমা মিজোরাম পাওয়ার মিনিস্টার এফ রোডিংলিয়ানা ফাইলে নর্থ ইস্টার্ন স্টেটস আংকে ওয়ান ফাইকে সাতমত বামা শ্রম শক্তি ভাবন মাপাং নুয়ারোলে হাইয়ামা ডিসিএম মেন এ অরুণাচল প্রদেশ হানপকমা কিমিনমা এলআইএলও লাইন্স ফাই হটা সবানি কেভি সাব স্টেশন রিঙাইলে তুমলে হকে অমলালে খাইখা খাকে সাতমত বুবামা গাইলেবান কলে চিএ কিমিন আন্তলে হাজা হরু হনাম তোলে ইপং এ কলে হকে সাবানরম কেভি ফিডার জৌ আজিত লে চিহাইলে মা তো চোটো মা তোলে হাইলে হকে বামাচুবানলে মেনে অরুণাচল প্রদেশ মা ওয়ান রিংটং টি হরং অবকু চিতাই তাই পয় লেকে বা মা আন্তলে স্টেট মা ফাইমা পাওয়ার প্রজেক্ট বু অবকু লাই হে লেকে বা মা লিচু ওয়ানলে হাইয়া মিটিং মা ওয়ান ফান আমাই কে বোমা আজিং লে হাইলে না ngo আং ব্যাটারি এনার্জি স্টোরেজ সিস্টেম বিইএসএস রিংলে আলাই কোলে মাইসে চাঙা লিচু ওয়ানলে কেম দেশ মা খানাক নু মারং সংরং মাখাং এ রাকদানং চিচুয়াক লে রাকটপ লে খাককে সিজনাল রেসপিরেটরি কাকলাক বামা গভর্নমেন্ট চিমা খাঙে পান ইন্ডিয়া সার্ভেলেন্স নেটওয়ার্ক মাখাং এ খাটলাবাই টিকটল মতান তাইলে হালে নিউ দিল্লি তো কাহমি থাম্পাই ওয়ান কে মা ডিপার্টমেন্ট অফ হেলথ রিসার্চ সেক্রেটারি বোমা ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিকেল রিসার্চ ডাইরেক্টর জেনারেল চুচাং কে ডক্টর রাজীব বেহেল এ হাবচু হাজা পাংজাং কাক চাংপু লেবানলে চি হাজা হরান কাকলি হেলে মানচাং লিচু বানলে হেলথ মিনিস্ট্রি হালে কাকো লিচু কাকমি তো মাইলে আলি কাফানলে হুমে লে যাং কো থাইবা চন লবাই মাইতাই পুলি চুবানলে আপার সুবনশ্রী ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন এ যাং যাং খানাক নুয়ে টাটা নিংকে খংপং চাই কাক নাম লাইবা লে বালে আচো না থালে ngong ke he leke ba mana chingla le maja dapor yo town ma van rimti le yo amat le blackout mock drill le atuja le হালে ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন খাটোকে অফিসিয়াল স্টাম পুলিশ ডিপার্টমেন্ট বোমা স্টেক হোল্ডার স্টাম ফাইলে আসাম লালে আপা সুবনশ্রী ডেপুটি কমিশনার টাসো গাম্বো বোমা সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ পাওয়ান কুমার যাদব নিমা আপালে তুজালে হালে হানিংকে খংপং থামসি টুইটাই চায়কা নামতাইবা লে বালেমক সাকলে মাই হে লে পাং এভাই না চিংলালে তুজালে হাইজবোমা মালিমালি ডিপার্টমেন্ট সিয়া ইমার্জেন্সি রেসপন্স টিম থাম বামা আতা আতা ফাই আসামলে মকরংমা লে আটু জাগ চুচাংলে মানি দিবাংলি ডিস্ট্রিক্ট ডেপুটি কমিশনার যশবন্ত মিনা এ আনিনিমা 2026-27 রংপো হানপাকমা গ্রাম পঞ্চায়েত ডেভেলপমেন্ট প্লান সিয়া জিলা পরিষদ ডেভেলপমেন্ট প্লান নি হানপাকমা পাংনু আরংলে ফানংলে ডিস্ট্রিক্ট প্ল্যানিং কমিটি মিটিং মতলে হাজামা ডেপুটি কমিশনার এ পঞ্চায়েতি রাজ খাং কে থাম্পে মতলাম সাতলাম হেয়া খানাক নু ফানলে না মাই আং মামত মামত তো মাইলে মুখ বাকাইলে কালে পাসিকা টুকা অ্যাপেক্স প্রফেশনাল ইউনিভার্সিটি এ আনি হাজা ইউনিভার্সিটিস শ্রুতি হলমা নেশা মুখ জুয়া ফ বিকশিত ভারত ক্যাম্পেইন খামা এন্টি ড্রাগ অ্যাওয়ারনেস প্রোগ্রাম দুজালে হালে লাইন নৌসাম এ টকঙা কালি মাখাং এ মা চাংসা তো নাক পো আং হালে কে চিসা চিলা লে ngong কবামা না চিংলা লে ইস্ট সিয়াং ডিস্ট্রিক্ট পাসিঘাট আংকে
superintendent of police office pai asam la le tu ja le haboma indian grandmaster r pragnananda germany to ka vincent kemer to attack le lat le grand chess tour ma final to pa na chi hale final to a rock points pai atun le bai haile pragnananda haya finale ma usa to ke defending champion fabiano karwana pai pa nai haya kama akole mai ke mi hak aram ngarang ke rangmo grand chess tour ma hakang tang thole yo ka pai ani ka ka ho ibai ija akashwani itanagar ka ho phai matai pa hai hawang e phe ka wangsu hiya angun yami kham yiding ma pa hai